জারি করা যাইছে। আও রাজ্যের সবু জেলার জেলাপাল মানুষ 15 দিন ভিতরে কার্যানুষ্ঠান রিপোর্ট দাখল করবার কুযাইছে। নির্দেশ অনুসারে ব্যাপক অগ্নি নিরাপত্তা অডিট, NOC যাঞ্চ, নিয়া লিভা যন্ত্রর কার্যক্ষমতা আও জরুরীকালীন বাহারিবার রাস্তার যাঞ্চ করা যাবা। ইতার সহায়তায় 3 মাসিয়া মকড্রিল করা যাবার আও ফায়ার সেফটি ওয়ার্ডেন বিল নিযুক্ত হবে। সুরক্ষা ব্যবস্থা নাইথিলে তুরন্ত কার্যানুষ্ঠান নিয়া যাবা বলি OSDMA পরিচালনা নির্দেশক রাজেশ প্রভাকর পাটিল কহিছন। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রাটি শ্রদ্ধালু মানে যেন্তা রাজ্যের ভিন ভিন জায়গানু ঠিকভাবে আসিকি শ্রীক্ষেত্রন পৌঁছি পারবে সেথির লাগি রাজ্য পরিবহন প্রাধিকরণ আয়ুক্ত অমিতাভ ঠাকুরকর অধ্যক্ষতাতে গোটে সমন্বয় বৈঠক হয়েছে। শ্রীগুণ্ডিচা যাত্রা, বাহুড়া যাত্রা, সোনাবেশ লাগি বস মানুষ অস্থায়ী পরমিট দিয়া। পুরী বাহার রুটর কেনসিভিল মালিক এথির লাগি আবেদন করিপারবে। ইহাদে পুরীকে 200টা ঘরোই বস চলাচল করুবার বেলে রথযাত্রা সময়াতি ইতাকে দ্বিগুণা করা লক্ষ্য রখা যাইছে। সেন্তা পুরীকে যাওয়া OSRTC আক্রুড সরকারী বস সংখ্যা বিল ই সময় ভিতরে বড়া যা বলে বৈঠকনু সূচনা মিলিছে। ভুবনেশ্বর অরণ্য ভবন কেন্দুপত্র চিন্তন শিবির আয়োজিত হয়েছে। জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রমুখ শাসন সচিব ভাস্কর জ্যোতি শর্মা কার্যক্রমটি যোগ দিয়ে আইবা দিনে কেন্দুপত্র বাবদ কার্যক্রমকে অতকা বরকস ও প্রভাবশালী করবার লাগি ব্যাপক প্রশিক্ষণ দিয়া। ইতার সহায়তায় দক্ষতা বিকাশ কার্যক্রমকে বিল তুর্তি করা যাবে বলে শ্রী শর্মা কহিছন। সুবর্ণপুর জিলা প্রশাসন তরফ বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রমটি গোটে জিলাস্তরীয় আলোচনা চক্র সদর ব্লক কার্যালয়ের সম্মেলনী কক্ষণ হয়ে যাইছে। ইতি রাজ্য সরকারঙ্ক 2 বছরের সফলতা আ কেন্দ্র সরকারঙ্ক 12 বছরের উন্নয়নমূলক কার্যক্রম উপরে আলোচনা হয়েছিল। কার্যক্রমটি জিলা যোজনা কমিটি অধ্যক্ষ ও বিধায়ক রঘুনাথ চক্তলা যোগ দিয়ে গাঁ এলাকার বিকাশ, চাষ ব্যবস্থা, পিবার পানি সুবিধা, মহিলা সশক্তিকরণ দিগে থিবা জনকল্যাণকারী যোজনামানক সফলতা বাবদে কহিলে। ভুবনেশ্বর কলিঙ্গ ষ্টাডিয়ম গলাকালঠানু 65 নম্বর জাতীয় আন্তঃরাজ্য বরিষ্ঠ দৌড়কুদ প্রতিযোগিতা 2026 মূল হয়েছে। ক্রীড়ামন্ত্রী সূর্যবংশী সুরজ ইতাকে উদ্ঘাটন করিকি ওড়িশার খেল ভিত্তিভূমির প্রশংসা করে। আইবা 28 তারিখ তক হেবারকে থাকা প্রতিযোগিতাটি 27টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পাখাপাখি 630 জন খেলালি ভাগ নিয়েছেন। ইতি মোট 45টা বর্গতি প্রতিযোগিতা হচ্ছে। কৃতি প্রতিযোগিতা মানে আইবা সেপ্টেম্বর মাসের 19 তারিখ নু অক্টোবর 4 তারিখ তক জাপান হেবারকে থিবা এশিয়ান গেমস 2026 ভাগ নেবার লাগি সুযোগ পাইবে। পানিপাক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের সবু ইলাকাকে ছুঁইছে বলে পানিপাক বিভাগ তরফ সূচনা মিলছে। গলা 24 ঘন্টা ভিতরে রাজ্যের ভিন ভিন ইলাকান সামান্য মধ্যম ধরনের বর্ষা হয়েছে। আবার 24 ঘন্টা ভিতরে নুয়াপড়া, কলাহান্ডি, নবরঙ্গপুর, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জিলান ধুকাগড্ডি সাগে বিজলি মারিকি জবর বর্ষা হওয়া বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

গীতিকার গুলজার, সঙ্গীত আর্ট ডিপার্টমেন্ট। গাইছন্তি শিল্পী ভূপিন্দর এবং লতা মঙ্গেশকর, চলচ্চিত্র সিতারা।

অভিনেত্রী পুরস্কার মিলিছে। জ্যেষ্ঠ মাসর উজ্জ্বল পখর একাদশী তিথি অবসরে আজ পুরী শ্রীমন্দির রুক্মিণী হরণ আ বিবাহ উৎসব নীতি করা যাচ্ছে। এই নীতি লাগি পহলা ভোগমণ্ডপ শেষ হবার উত্তর সর্বসাধারণ দর্শন বন্ধ রয়েছে। দর্শন পাখাপাখি পাঁচ ঘণ্টা তক বন্ধ করা যাইতিলা। নীতিদিনিয়া নীতিকান্তি অনুসারে আজ সকালু শ্রীজীউঙ্কর মঙ্গল আলতি মৈলম তড়প লাগি অবকাশ গোপাল বল্লভ নীতি হবার উত্তর সকাল ধূপ হয়েছিল। সকাল ধূপ পূজা বসিবার সময়াতি দক্ষিণী ঘরে শ্রীমদন মোহনক শ্রীকৃষ্ণ বেশতি সজা যাই তার উত্তর খেপ খেপ করে সবু নীতি করা যাই করে বেলবুড়ে শ্রীজগন্নাথঙ্কর চলন্তী প্রতিমা মদন মোহনকর সাগে দেবী রুক্মিণীঙ্কর বিয়াগর হবা। ভারতীয় কৃত্রিম অঙ্গ উৎপাদন নিগম আলিমকো আউ বরগড় জেলা প্রশাসন তরফু আজ সদর ব্লক পঞ্চায়েত ভবন মাহালিয়া সাহাজ উপকরণ বাঁটবার শিবির হয়ে যাইছে। বরগড় উপখণ্ডর 284 জন দিব্যাঙ্গ আউ 58 জন বরিষ্ঠ নাগরিকঙ্কু হুইল চেয়ার ব্যাটেরি চালিত ট্রাইসাইকেল শ্রবণ যন্ত্র ওয়াকর সহিত ভিন ভিন উপকরণ দিয়া যাইছে। বরগড় সাংসদ প্রদীপ পুরোহিত কার্যক্রমটি যোগ দিয়ে উপকরণ বাঁটবার সহিত দিব্যাঙ্গ মানকর সামাজিক সশক্তিকরণ লাগি ইটা বহুত জরুরি বলি কইতিলে। গলা বছর ভীম বহি সামর্থ্য শিবিরটি চিহ্নট হইতিবার হিতাধিকারী মানকু ই উপকরণ দিয়া যাইছে। বৌদ্ধ জিলাপালকর কার্যালয়ন মহিলা ও শিশু বিকাশ সমন্বয় বৈঠক হয়ে যাইছে। বৈঠকটি জিলাপাল বিভূতিভূষণ নায়ক যোগ দিয়ে জিলান মাতৃ ও শিশু মৃত্যুহার সমীক্ষা করে শিশু মৃত্যুহারকে কম করবার লক্ষ্যটি স্বাস্থ্যসেবাকে অতকা বরকস করবারকে জিলাপাল বিভাগীয় অধিকারী মানুষ জিলাপালকর অধ্যক্ষতাটি জিলাস্তরীয় প্রি কনসেপশন আউ প্রি নাটাল ডায়াগ্নোস্টিক টেকনিক্স বৈঠক হয়ে যাইছে। জিলান ভ্রূণ লিঙ্গ চিহ্নট আউ ভ্রূণ হত্যা বাগির বেআইন কামকে পুরাপুরি রুখবার লাগি অল্ট্রাসাউন্ড কেন্দ্র মানকর উপরে কড়া নজর রখবারকে জিলাপাল নির্দেশ দিয়েছেন। নুয়াপড়াঠানে জিলাপাল মধুসূদন দাসকর অধ্যক্ষতাতে মৃত্তিকা সংরক্ষণ আউ জল বিভাজিকা উন্নয়ন বিভাগর সমীক্ষা বৈঠক হয়ে যাইছে। বৈঠকটি জিলান কার্যকারী হেউথবার প্রমুখ যোজনা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বৃষ্টি পুষ্ট অঞ্চল বিকাশ যোজনা জলধারা যোজনা ও কৃষি বনীকরণ যোজনা মানকর অগ্রগতি বাদে আলোচনা করা যাইছে। এই অবসরে চাষী মানকু উৎসাহিত করবার লাগি জিলান পাঁচটা ব্লকন পাঁচজন সফল চাষীঙ্কু সম্মানিত করা যাইছে। হকি ইন্ডিয়া তরফু ইংল্যান্ড গস্ত লাগি 24 জনিয়া ভারতীয় কনিষ্ঠ মহিলা দল ঘোষণা করা যাইছে। দলটি ওড়িশার চারজন হর্ষরাণী মিঞ্জ পূজা সাহু তনুজা টোপ্পো আউ সুপ্রিয়া কুজুর রহিছন। আইবা মাসর 5-14 তারিখ তক হেবারকে থিবার এই টুর্নামেন্টটি ভারত 7টা ম্যাচ খেলবা। পহেলা স্কটল্যান্ডর বরিষ্ঠ দল সাগে 2টা ম্যাচ খেলবার উত্তর আমেরিকা ইংল্যান্ড আউ বেলজিয়াম কনিষ্ঠ দল বিপক্ষটি 5টা ম্যাচ খেলবা। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আবাকাল সকাল তক সারা রাজ্যে বিজলি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। আবার 24 ঘণ্টা ভিতরে নুয়াপড়া কলাহান্ডি আর বলাঙ্গীর জেলার গোটে জুড়ে জায়গা ন ধুকাগোটি সাগে জবর বর্ষা হওয়া বলে কেন্দ্র তরফ সতর্ক করা যাইছে। আবার 6-7 দিন তক রাজ্যের দিনর তাপমাত্রাটি কেনসি প্রকার পরিবর্তন নাই হুয়ে। শেষে মুখ্য খবর ফেরখায়। দেশে জরুরীকালীন পরিস্থিতি লাগু হবার 51 বছর পূর্তি অবসরে আজ পালন করা যাচ্ছে সংবিধান হত্যা দিবস। রাজ্যের সবু স্বাস্থ্যকেন্দ্র মানকে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে বরকস করবার লাগি স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ। রাজ্যে শিশুবাটিকানু 3 শ্রেণী তক ছাত্রছাত্রী মানুষ মিলবা মাহালিয়া স্কুল ব্যাগ আর ঘোষণা হল 2023 আর 2024 বছর লাগি রাজ্য চলচ্চিত্র পুরস্কার। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।

0: দাদা জুহার।
1: জুহার জুহার বাবু, আসো বসো। আর কেন কেন এটা জুছো বাবু, দেখা দর্শন নেই?
0: হয়ে পুরে এটা চাষবাস র লাগি। খত খার লাগি এটা, আর সময় নাই মিলবার।
1: হয়ে বছরটা কর চাষ।
0: হয়ে
1: কিছুদিন বাবু মাটির সঙ্গে মাইট হেলা বলে নাকি? মানে বছর যাকর ফেন বসিকিরি খাবার লাগি মুঠে মিলবা নাকি?
0: হয়ে হয়ে হয়ে হয়ে হয়ে যে এই বর্ষ যেন হিসাবে প্যান পাগর কথা কহুজন, চাষবাস কেনতা হবা যে তো চিন্তা লাগলানো।
1: হয়ে বাবু, ছাড় মিল করি বর্ষা হবা বলুজন বলে সে আকারে আমি টিকে নিজকে প্রস্তুত করবার কথা।
0: হ্যাঁ
1: দেখো যে ধান চাষটা তো আমি ছাড়ি নেই পারা।
0: হয়
1: হ্যাঁ, আমার যেন অতি খালুয়া যেন বাহাল জমি মানে আছে, বেন্না মানে আছে, হেন তো নিহাতি ধান চাষ করবাকে পড়বা একা। বাকি টিকে অতি যেন বড় ধান নাই কে নাই করবার কথা। আর আমার যেন মজলি কিসমর ধান কি সল কিসমর ধান মানে করবার কথা নাকি, যেটা টিকে মরুড়ি সহনি কিসম মানে নেইকি বলো তো। আর যদি অনধান ফসল উপরে টিকে যদি গুরুত্ব দেই পারমা বলে বাবু সিয়াডে মেকআপ করি পারমা।
0: হয়ে হয়ে হয়ে হয়ে
1: নিগে
0: আমার যেনতা কি মড়িয়া বি করি পারবে, ডাল জাতীয় ফসল বি করি পারবে।
1: হ্যাঁ
0: আর সেতির লাগি বি তো ভিনে ভিনে প্রকার সুবিধা সুযোগ ইহাদে রহিছে।
1: নিহাতি আমার যেন আট জাতীয় জমি আছে। আমার বহুত চাষি ভাই তো আমার বহুত অঞ্চল থেকে কপা বহুত আগরে করুজন।
0: হ্যাঁ
1: নিগে
0: হয়